0: 95.5 আনু তুনাই দশমাহাতা লাখান্ড রেডিও ITN সেবা শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব ফেরাবুরু নাভেয়াই
2: বেলাব ওপবেত গিন আবে
3: দতরাইয়ে পেরলিকরণ এনএলবি মেগা পাওয়ার তেবন্ত মেগা সুপিরি ট্যাগ গত আমতরব রুপিয়াল কোটি এক পাওয়ার সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগ গত সুপিরি মোটর রতিয়া এনএলবি

0: 95.4 আনু তুনাই দশমাহাতা লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কিয়া হান্ড
1: বেলাও পাসর হাতরাই